রাজাদের হাজিয়া কইয়ান হাল তাকে কাটি ধরি মার দিও আঞ্জল মে ফাতির মে ফাতির মে উলা রাহদান আলা আমি জানি না বাবা গঙ্গা।